0: ᱛᱟᱛᱟ ᱴᱟᱪ ᱴᱚᱫᱚᱨᱮ ᱫᱨᱮ ᱴᱟᱦᱤ ᱴᱚᱫᱚᱱ ᱫᱚ ᱪᱮᱨᱮᱥᱮ ᱱᱟ ᱛᱚ ᱴᱨᱚᱦᱟ ᱠᱟᱥᱟ ᱠᱟᱱᱤ ᱛᱚ ᱯᱚᱯᱮ ᱪᱟᱜᱮ ᱪᱷᱟᱱᱫᱚ ᱥᱟᱠᱟᱨ ᱨᱮᱱᱟ ᱴᱟᱭᱟ ᱡᱤᱱᱮᱱ ᱫᱚ ᱨᱚᱪᱮ ᱡᱤᱱᱮᱱ ᱫᱚ ᱠᱚᱱᱡᱚ ᱡᱤᱱᱮᱱ ᱫᱚ ᱪᱟᱱᱫᱮ ᱢᱩᱦᱚ ᱛᱚᱱ ᱡᱮ ᱪᱷᱟᱱᱫᱚ ᱴᱚᱫᱚ ᱢᱮᱥᱮᱱ ᱨᱚ ᱛᱟ ᱯᱟᱭᱮ ᱯᱟ ᱪᱩᱱᱫᱚ ᱨᱚ ᱯᱟᱭᱮ ᱯᱟ ᱪᱩᱱᱫᱚ ᱫᱚ ᱴᱟᱦᱤ ᱴᱚᱫᱚ ᱪᱮᱨᱮᱥᱮ ᱱᱟ ᱛᱮ ᱪᱮ ᱠᱟᱥᱚᱱ ᱱᱟ ᱴᱟᱦᱤ ᱠᱟᱫᱮᱞᱟ ᱛᱮᱱ ᱨᱚ ᱛᱚ ᱛᱚ ᱛᱮ ᱢᱮᱱᱟᱜ ᱡᱮᱱ ᱴᱟᱦᱤ ᱴᱚᱫᱚ ᱛᱚ ᱴᱟᱦᱤ ᱵᱤᱴᱤ ᱛᱟ ᱛᱨᱤ ᱫᱚ ᱡᱚᱜᱮ ᱛᱟ ᱪᱷᱟᱱᱫᱚ ᱠᱚ ᱴᱚᱠ ᱫᱚᱱᱚᱜ ᱪᱮ ᱪᱮ ᱠᱚ ᱭᱟ ᱫᱟ ᱛᱨᱤ ᱨᱮᱜᱤ ᱟ
1: ཁྱི ཕྱད མ ཚེ པ ཁྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕ
0: ཁྱི དང ཁྱི དང Tē māng tsū yī nāndā, chāng tō sāk kā tē kē kē tōhā bā yī nāndā, tē kē kē mā tsē pā lā, tā nā kē jī wā lā, tā ngā kē chō kē dōng tē, nā lōg tē yā jī mā rī jī rū tsū rī kē jīn sī tē yī.
1: Wā rā rā.
0: Nā lōg tē yā jī mā jī kē jīn sī kā wā kā chīn rī yī sē nā, tā ngā kē chāng tō chō tē shā gō nīng chā rī dī lē yī kī.
1: Wā rā rā rā.
0: Shā gō nīng chā dōng tē, tā nā lōg tē yā jī kē jīn sī chā rī sē nā, gō tōng kā rī kē pō lā pē yā nī tē. Tā nā lōg tā yā jī kē jī tā, gō tōng kā kē pō lā, tā ndī shē shē yā kio tē tō, a nā kā pōng bā kā lā tā pō tsōn tsō rī rī wā tā rī, gō tōng kā rī kē pō lā. Tā tā kā pē yī tā rī, a nā lōg yā jī tā. Tā nā tā tsō kā nā lōg yā xīng kā, tā tsō kā yā xīng mōng kā, tā mā yā tī, tā nā pā tā nī, tōng tā tōng rī, nā lōg tā mā yā rī, tā tā nā lōg tā mā yā tsā nī, tā pā tā nī, ngā kī kā māng kāng kā shuān tsō chāng nī, kā rī pā chāng nī mī xī lī tī nā, tā tō tā kā, tā tā, xie chū tā nō xī mō kā,
1: yā lō kāng
0: tā, xie chū tā nyam rū
1: kā,
0: tū lō kāng tā nē mā chū nī tā nē, tū lō kāng tā nē, tā nā mā lō kī, xia kā chūng sōng tā nē, tā nā tā rī yī rū tā, tā kāng tā rī yī kāng tā kā, lō chī wā tā nē, tā nā chāng wā tā nē, pā tsō, nā lō kī yā kā rī, tā mā tā rī lī mā rī, Tama tukka chechere, mri ka nalau di gajina, go tongka gorwa la pi la diga tori. Tana chandok tochi dungpe da tongka rindangchang rindali. Ta tenje wain, ta kya tsungne ma re zon, pa lhokya jina, ta tsuma juji zila pa juni rindali kida ho.
1: Ta kwa di dhudze jivu re sida, ali nilu jungze di
0: shiwa.
1: Nilu jungze ma shen chunga haku marwa.
0: O, haku.
1: Kwa nilu kwenbe gari xe gari yore samsar shiwa.
0: Ta re gira.
1: Kwa di jungze di shiwa, nilu jungjian kwa jungze. Di kwa kwa dhudze jivu kwa jungze jora, troho re di da dhudze jivu kwa jivu.
0: Re re re, o, tiri re. Ā nā lō tā mā kī tā tiri rīngi, nā lō tā kī āchī na, ō, tā trō dōng kī sāni tā trō kī kī chū tā ngō mā, rō kī tā kī sāni, tā tō trō tā kī chāni, tā chāng tō kī trō kī rā kī rā, tī trō, pā trō, yū trō tā kī chāni, tā yū trō tā chāni, ā rā mā tā yāni, ā rā mā tā yāni, tā nā yā mā, gā tōng kā kā bō tā,
1: tā
0: nā, yīng tī tī yā, nā lōg tā yā rū chū tā lī kā rē wā chē shū tā yī.
1: Tā kā sā kā ngā lū tī rwa,
0: tā
1: xēn bē kā ngā lū chī kī ngā jī yā kā.
0: Tā yīn tā kā chē nī, tā nā kē lā lā ān tā kā shō rō tā jī, bō yō kā shō rō tā
1: jī. Tā mā tā jī kēn chī rwa.
0: Ngā jīn chā rī, tā nā bō kā tā nā lā tā tā jī, ān nā nā chā tā jī, ān nā lā mē chā tā jī. Tā kē nā tō kā jīn chā rī. ओ जिंचा रे ते तला लॉजिक के जोरे कि
1: हां लॉजिक
0: जो ओ तो न अन तत आज तो छेन हरा के तेला तो न के पासन रो न त शा सा सा न तो न चरे न के के ओ मसे के तेला तो न के के तो शिंजा तो सा न दोका जेले न थका जेले न तो के तो थक रहो तरा रो को लोसी ल टम ये छन तो न ओ थलो मा हो तो के छे छे दे तो चत दा चत न चरे से न ता दा चत न या पा तो के छे छे को नि ता जे को जिंचा पा जिंया छे भी थे तो या ता जे ता ले तो तला रो छे छे ता ते छे दी रे बारे मे छे तो चरे से न हरा के तेला तो न छे हरा हरा के तेला तो न अद का मे मे भी तेला मे मे भी तेला तो न ते तो मे दो दो दो के था 炸都多，对吧？把这家，等等，这个面上那搞的，说我给他别吃，这个什么塞子里那个，苏州那个，那他炸炸都有蛮好样子的，对吧？这个炸的家，炸个等等那等，这都都叫那都都都炸的，你到那他面上发煎的，炸个面包了后，这个面下些子，他面吃啊，做他的面下些子，他这里的，哦，不要给切切给偷你，他那他面那没弄吧？哦，这里的面下的，哦，这个做哎，哦。
1: 进去垃圾车的是吧？哦，对对对，对对对对对。那保姆那个被抢劫，那保姆那的了，他能过了十多点钱，他给了，给他打着，拿枪了，拿弄点钱的，给保姆警察的。嗯。这他抢到个多个东西，可多了。我抓家中了嘛。嗯。你莫也是些，你都装着些，拿弄兄弟生些。嗯。你莫也是说，你都装着些，给他对那样去，弄这个多个，成个有了，多成个有了的。
0: 这个做菜弄了，原来的保姆给人家得了。对，那起码都这里打交的，那了落差都打交的，这个那保姆不当就叫的警察的好，警察的。对嘛，再把个得着的，那个落后就保姆老的好，得到落后那打的给警察自己的，那就没事了，那就快速个加拉汤去的，拉了他交的，他就啥个，他听你的那叫得着的，解决的。
1: 老好的吃的些那，那泡沫汤这个，俺那个对了，大宋人也那，这家配件去工厂当看见的，那个，这化妆品做的大帐篷做就给他哦，大宋可以不够哦，俺那个对了，等那原来买的好大化妆品做就那叫做么的叫做俺的看好了做的，俺们的看好了么做的做，
0: 谁做这个要嘛了？
1: 哦，自己做做啥的，大木，大宋要来了哦，俺那个对了，他都要来嘛，哦，是吧，要嘛了，那美丽俊色些的是大，老好的那那大的那黑锅节，
0: 对。
1: 맞아,저리저기는나다선최사하는마마매래.어,다른데다다든도도래.네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네,네, ちょちょがまいばてちょとちょでやろ。まぞいろ。れれ。てちょちょ。てちょちょがまいばがてな、まんつうがつわがてら、ちょちょでば。ろわろわ。だなじれどれ。ろわろわ。てんでれ。ろわろわ。あ、まんをぎだちょんじゃんやちょろわ。あ、じゃらじらじ、すんじる、すんじるけんじゃいな。うん。だまんをもぐんじのな。まずやことでろわ。からさ、にゃぼすじだ、みんやんこんべいて、たすんじるけんじゃいな。
0: 다 다송 그 텔라에는 데 트로 참베레 동베레 야몽가 데 샬로크 다 그 텔라는 게 다송 희게요. 되게가 마냥 공패 용바 라소 테니 데네 양니 양도 충도 주도라 데 폐지 양보 동니가 나라 와치 희요. 어 참도 그 조치다. 참도 조치 그 동베이난다. 나고베이난다. 되게 그 동로도 마냥바. 나 제가 나 되게 처 저 롱 산노통 동조 두조로에는 하세 그 두조 되게 제죠. 되게 다 마냥 공패 공부 좀 바라서 달라 다 나라 와 체크해 돼. 대인 기.
1: 나 늘로 규지투야 지로.
2: 변조 참도 중지 거룩 추기 기커 림비 미미 시샤리니 참지 조첸티 탕진 쇼브 남비 토니 초티 제니 수규 리네라 군기 도나다 군기 첸리 투비카 조하 미리 제준 소비 루시 사데다 지조 청디라 군기 지신이 바리 생겐리지 디링기 사투 5살 땀주 집에 레센 슈장 다가시기 생계 슈젠자고